0: টাইম চেক, এখন সময় সকাল সাতটা।
1: আসসালামু আলাইকুম, সকাল সাতটা। আজ রবিবার, সাতই আষাঢ়, পাঁচই মহরম, একুশে জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া ও চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিং এর সঙ্গে 17টি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা। প্রাথমিক বিদ্যালয় গোলকা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করে শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় পারদর্শী হয়ে দেশকে শক্তিশালী করে গড়ার আহ্বান জানালেন তারেক রহমান। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে প্রয়োজনীয় সব নথি সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা শরণার্থীদের টেকসই প্রত্যাবাসনে যুক্তরাজ্যকে অব্যাহত ভূমিকা রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রী। বিতর্ক চর্চাকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। লেবাননে অব্যাহত ইসরায়েলি হামলার প্রেক্ষিতে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের। শান্তি চুক্তি এগিয়ে নিতে আজ সুইজারল্যান্ডে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানকে হারালো বাংলাদেশ। আজ চট্টগ্রামে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে হোয়াইট ওয়াশ এড়াতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে নেদারল্যান্ডস সুইডেনকে 5-1 গোলে এবং জার্মানি আইভরি কোস্টকে 2-1 গোলে পরাজিত করেছে। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ থেকে 26 জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফর করবেন তিনি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে ঢাকা ও বেইজিং এর মধ্যে 15-17টি দ্বিপক্ষীয় দলিল সই হতে পারে। তিনি বলেন, সম্ভাব্য দলিলগুলোর মধ্যে রয়েছে 13টি সমঝোতা স্মারক এমওইউ, 2টি চুক্তি, 1টি কর্মপরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান এবং 1টি প্রোটোকল। পররাষ্ট্র সচিব আরও বলেন, সফরকালে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের আকার তুলনামূলকভাবে ছোট রাখা হয়েছে। মালয়েশিয়া সফরে 27 জন এবং চীন সফরে 28 সদস্যের প্রতিনিধি দল থাকবেন। পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তিনি জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তারেক রহমান আজ বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সেখান থেকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে আগামীকাল বিকেলে তিনি চীনের উদ্দেশ্যে রওনা হবেন বলেও উল্লেখ করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি আরও জানান, চীন সফরকালে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম বার্ষিক নিউ চ্যাম্পিয়ন্স সম্মেলন সামার দাভোস ফোরাম 2026-এ অংশ নেবেন। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের বন্দর নগরী দালিয়ানে 23-25 জুন এই ফোরাম অনুষ্ঠিত হবে। সফরসূচি অনুযায়ী 25 জুন চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া 26 জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন। সফর শেষে আগামী শুক্রবার রাতে প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ ও লোকসানে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন কারখানাগুলো পুনর্জীবিত করতে বিনিয়োগকারীদের পূর্ণ সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। গতকাল রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে আয়োজিত এক রোড শোতে বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তৃতায় তিনি এই আশ্বাস দেন। শিল্প বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। তারেক রহমান বলেন, রাজনৈতিক সরকারের প্রধান দায়িত্ব হল প্রতিবন্ধকতা দূর করা এবং প্রতিকূলতা মোকাবেলার পথ তৈরি করা, তবে কাজটি সরকারের একার পক্ষে করা সম্ভব নয়। উল্লেখ করে তিনি পরিবর্তন আনার জন্য সকল অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় পারদর্শী হয়ে দেশকে শক্তিশালী করে গড়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই আহ্বান জানান। টুর্নামেন্টের বালক বিভাগের ফাইনালে বরিশালের বাকেরগঞ্জের দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় 1-0 গোলে ময়মনসিংহের দড়িরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। একই ভেন্যুতে বালিকা বিভাগের ফাইনালে ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 4-2 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পাবনার সাথিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: শুরু করলেন কিকঅফের মধ্যে দিয়ে গোল, একবারেই গোল।
4: শিশুদের শারীরিক ও মানসিক সক্ষমতা বিকাশের পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে ভবিষ্যতের জন্য আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি এবং শিক্ষার্থীদের মাদকাসক্তি ও অতিরিক্ত মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখতে সারাদেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়। গত 6 এপ্রিল শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের 65,342 সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 11 লাখের বেশি ছাত্র এবং 11 লাখের বেশি ছাত্রী অংশগ্রহণ করে। গ্রাম পর্যায় থেকে শুরু হয়ে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে 4টি দল জাতীয় পর্যায়ের ফাইনালে জায়গা করে নেয়।
3: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই টুর্নামেন্ট
4: শনিবার রাজধানীর বনানীতে অবস্থিত বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচ দুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি প্রথমে গ্যালারি এবং পরে মাঠের পাশে বসে কোমলমতি শিশুদের দৃষ্টিনন্দন ফুটবল ম্যাচ উপভোগ করেন। জাঁকজমকপূর্ণ এই ফাইনাল ম্যাচকে উৎসব মুখর করে তুলতে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের উদ্দেশ্যে এ ধরনের প্রতিযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়ে আগামী বছর থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চালুরও ঘোষণা দেন তিনি।
3: শুধু প্রাইমারি স্কুল না, এই একই গেমস আমরা সেকেন্ডারিতেও শুরু করব এবং ইনশাল্লাহ এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। কাজেই তোমাদেরকে এখন প্রিপেয়ার্ড হতে হবে, ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে তোমাদেরকে।
4: এ সময় তারেক রহমান শিশুদের উদ্দেশ্যে শুধু খেলাধুলা নয়, লেখাপড়া ও সংস্কৃতি সহ নানা বিষয়ে পারদর্শী হওয়ার পরামর্শ দেন।
3: তোমরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, আমি চাই তোমরা বাংলাদেশের, তোমরা যারা ভবিষ্যৎ, তোমাদের যত বন্ধু আছে তোমরা সবাই শুধু খেলাধুলা না, খেলাধুলার পাশাপাশি পড়ালেখা বলো, কালচার বলো, সবকিছুতে তোমাদেরকে পারদর্শী হতে হবে। পারবে? তোমরা যদি সবকিছুতে নিজেদেরকে পারদর্শী করতে পারো তাহলেই কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ, একটা স্ট্রং বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব।
4: পরে প্রধানমন্ত্রী বিজয়ী দল ও খুদে কৃতী ফুটবলারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
1: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনাজির আহমেদকে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতকে প্রয়োজনীয় সব নথি পাঠানো হয়েছে। তিনি গতকাল সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
5: সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। আমাদের অফিসাররা রাতের 9টা পর্যন্ত কাজ করেছে এবং সেই দিনই পাঠিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ওই বিকেলেই তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শীঘ্রই তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে।
1: প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগে যে কোনো সময়ের তুলনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত গতিতে কাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের জারি করা রেড নোটিশের প্রেক্ষিতে গত 12 জুন আবুধাবি সরকারের ফেডারেল পুলিশ বেনাজির আহমেদকে গ্রেফতার করে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক প্রচেষ্টায় যুক্তরাজ্যকে অব্যাহত ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। এদিকে গতকাল ঢাকায় প্রাপ্ত এক বার্তায় বলা হয়, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত মিয়ানমারের প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে বাধ্যতামূলক হিসেবে অন্তর্ভুক্ত এবং সরকারি নীতিগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে এক বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও সমাপনী অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন,

0: Destination, Ag Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি এবং একটু লেট করে ফেলেছি। আই থিঙ্ক আমাকে যারা শুনেন বা আমাকে যারা ভালোবাসেন তারা এই ব্যাপারটা একটু কনসিডার করবেন, বাট আই এম সো সো সো মাচ সরি লেট হয়ে গেল, বাট এইটার জন্য মন খারাপ করার কোনো কারণ নেই। অনেক বেশি আড্ডা দিব, অনেক আনন্দ করব, অনেক মজার মজার গসিপ শেয়ার।